0: then bike championship akhagai bauma thugai bau team india aiga na cha india ma chi imo lam roge ke tega bauma arnachal pradesh ma chi ruby lombo bu kha praga da au ga arnachal pradesh ma chi yaku ge me cha ho ne hen do ali emaga ma chi ahiga ko saga dibang bay district malenya te ko chi ruby me national road cycling championship ma atu tega arnachal pradesh ma chi yaku hen do commissioner sha ohi bada au ga Army Adventure Wing, Air Force, Karnataka, Tamil Nadu, Maharashtra, Ladakh done Himachal Pradesh machi tango anihwa sunu andongochi I don't know I am andongochi cycle alaya apala team india me tasken bagaji me hemaho Himachal Pradesh machi silaru atikone elamay gabane achala puchi janhu inimachi ne igawe thala puchi January March in Liba training Aitogai Boda Auga Ruby Bambo Ikisha Ahia Coach Tone RS Tap Anandruma Kulwant Singh Prasant Bhatt N Lokesh Tone Vivek Kumar Khyapragada Auga Amho Ruby Me Ai Shahi Bacha Hai Prabhudane Chief Minister Pema Khandu Me Laongada Auga Etanichi Id Mishmi Aho Ali Mao Ndabai Echa Akaswani Itanagar Dibrugarh Nali ইদ মিসমি প্রোগ্রাম এচমতা আসে আর হোসো খিয়া মাহ এটা হ্যান্ড অতকে মিউলিচি আসেছি হজি
1: শ্রোতাও আপ শুন রহে থে ইদু মিসমি শ্রোতাও কা কার্যক্রম ইনকে আগে কে কার্যক্রমো কো সুননে কে লিয়ে আপ টিউন ইন কর সকতে হ্যায় আকাশবাণী ইটানগর কে মিডিয়াম ওয়েভ 444.4 মিটার ইয়ানি 675 কিলোহার্টজ পর আর শ্রোতাও আপ হামারে সাথ বনে হুয়ে হ্যায় RNFM 103.1 MHz पर। आइए श्रोताओं हिंदी फिल्मी गीतों के कार्यक्रम को जारी रखते हुए आपको सुनवाते हैं ये अगला गीत।